0: দিন দাহাড়ে কাণ্ড বিকছ, পাউদা খবর রাত বিচকিনছ, জুন তারা লাগনেই নপাই আকাশ বাট এক এক
1: চমেলিগো রাত রেবিন। আমিলে আফনো বগাইলাই, আফনো বিচারলাই হরেক বাটোবাট ঢাল্ন সকিন্ছ জস্তো লাগছ মলাই। র একদম মিঠোসঙ্গে ঢালি গো চমেলিগো রাতো রেবিন নেপাল সরি পোয়েট আইডল বাট রয়ে রি নই এটা কি
2: বিষয়
1: মানে অভিব্যক্ত করলে আপনার ঢঙ্গ হচ্ছে আপনার হিসাবে যতাই রে চাই তো চলচিত্র চিত্রণ করে চাই তো শব্দলাই জোড়ে এটা গীত বানা চাই তো শব্দলাই খেলা কবিতা।